0: इबो आकाशवाणी ले इन कसतेयांगचन डोलमा न नछुल सनाजात पीएमई विद डीटीएस टीवी चैनल लेस को ला जोंदर तंग लजदा जी खोनी जर्जी नेपाल ला डाइले नंगा टाडिक जादि न्योतकन बो थनते नोक स्कुंडुन से छुला सुंशा सालिन जिक तंग योंता ने टोंगिक बानो परवे योंतन लोब जोंगे नंगा डिजिटल गेब योतकन गुन मेत कन छचे सिनो मते नोक यांग उजुंग अदे जुंग छि रि चोक ने डिजिटल इंफ्रास्ट्रक्चर तन पो जो जे सिनंगा बर्सुन जादि न्योतकन स्को लंग ट्रस्ट व जाते नोक जी लोकन्यान चुंगुनी दंदुरी जान्यांग का देखा गे नंगा लोकन्यान সোলডাস নামসকান দুধপে ঠাপতন পাগুল নাদং লোকেন জাতকান শ্রীওয়াং দুজ লোনপো তং তাশিল দাওয়া এস বিপি নিস কে সিবা সালচে সে জারিম জিক টালিক জাতে নক জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ কিউতে গ্যাগার গ্যাল খাবিল দানিকা ওটিটি প্ল্যাটফর্মিকা লাদাখ সে লোকেন তং পো রং জিগরা ফুলচে সে নক দুধপা লোকেন নিনাঙা গামিউ লিনাঙা মিশকো নি তনসা তং মিশকো নি তনসা তং ফামা গুন লা রং এঠা টু গুন গ্যাল সা সোংতে গামিউ লিনা মেচেস পে সেম টু গিসকালা ছিন মজুংকা নি সেমস কাম সে তনসেস কোলা সাদা জাতীয় তেনক কর্মা চংয়ে রিঙি লোকঞা নিনাঙা গামিউ লিনাঙা মির গাতপুর গাদম গুন মাস্তকস মেদকান তংতে গামিউ লিনা জন গুন তং ঠাঠাও গুন গ্যালসে না নাস্তে ইয়োতকা নিজাস্তে মি জিগি মিছের গাশে সে তুস পে নাঙা রং এ সাপটাক এ চিক দুল না মেচেস পে সেমস কাম সে কা খ্যাতনাল পালে বিন ইয়োতকা নিস কোলা সাদা জাতীয় তেনক লোকঞান ডিয়া জাতকান তং ডাইরেক্ট জাতকান সিরিং ওয়াংদুস লোন পে সাদা জাত
1: শহর সকলা চেন চেন গপ গদম লুস গপ গদম অনি পে সমাস নাক্স পিচি দুক জরনা কোনলা জিংলাস খামলাস ফপচে সিরি নাক্স পমান মির তে উন সরম রূপ তে নাক্স কোন নাক্স পতে সর দুক কি রা শপ্রাক চিক দুনলা মেচেস রা ঠাটু উন দুনলা মেচেস পু তে কোন পে অতে উরম খুর নিয়ে তে সে দুকান চিক দোলে সমস আজে অতে বো মিমাস দুনলা কেউচে সিনে জস তুন রুসি জস পিন তে ইন আতে নে ইন্টারন্যাশনাল চিক ফলেভার পমচে সি পে তক্সে তে মার্ডার চুচেস কুন তা তেবি না তে চস্তন পতা না দা মানে রা খাস মিজগিস তে ই এইচ পি গা কাওয়ে গা রা নানসান সে রক্স গোশিস তে তুস পি গা ফাঁস তে ছা না নিয়া পো তে নে তে সেমদু পো কাজু চিনটেক তো নালে খেল দাপা কাজু হিজি ওনালে ও তে বো স্তানচে সি স্তুনরু চসপিন তে নে তে বো মাজা ইসকা কোনো টাসি দো ইসকা তেবে না কোচ থাম রক জেজনা ই তুসি তে নে রিক্রুটমেশন নাই তুসি মাজা দিবা থাম
0: ইনা তুজলা খোং ঠোপা লোকেন জাতকান চাংটা ডাইরেক্ট জাতকান টাশি দাওয়া এস বিপি লোকেন জাতচে সিনাঙা লুং ইস জামে তুসুদ গোরখান তং তে গামিউর কুনি নাঙা মিশকো নিস্তন সেস কোলা সাদা জাত
2: রিয়েল ইনসিডেন্ট জিকা জস্তেন এন্ড বো জুক মে ইয়ালে লঞ্চি কালে নাঙা ইয়াং ফিল্ম এ লোকেশন জিক চালা নিখরে গাঁও জিং না সংস্পেন মিং মেজার এন গাঁও লোকেশন থোক মজা খাম্পা ইংবে তা ইউলে না খোর কেনবা মিচিক মাথো খাম্পা ইংবা সু নজা কারবো মানে মজা চালেন ঝুঁকো তেনে আবি খাম্পা চিচি না দোকা তেনে খাম্পা সু মেদ লো লে আস তেনে কা নিখোর খো মেদ লো আ মেদ লো আ না মে মে চিচি দুদ লো ইয়ো না ইউলে না আবি মে মে কাচি মানে দুমে দোকা লে আলে তেনে কানে গাজা আইডিয়া স্কালে লো ই বেক স্টোরি জিক জোনালে তেনে তে কানে গাজা ডেভেলপ চোস্তে লব গাজা লং ইস থাল গাজা স্ক্রিপ্ট চোন জিক গরে
0: সোজুংই সাবেরি জিক্সপা কুনিকা লাপটন জিক্সপেস তো তেনো ই লাপটন ই নাঙা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কলতে টিমস গাল চোকন গুনি সাবেরি জিক্সপা গুন পিনিয়ত কানেস কোলা শাংস কলতে তেনো নাহিলন কুই ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ইজ লাপটন স্পেলকা নি নাঙা মিমাংস গুনলা গোসকোস তংচে সে নাঙা ডিপ ফেক ভিডিও গুতে ইয়াং জুজমা গোস্তাক সে থাপস কলিন ইয়ত কানিস কোলা শাংস কলতে তেনো জুং ইজ মূল তং ডেলতে সোনাস কুনলা ইয়াং ফিনটেক কম্পানিজ গোলনা ডিপ ফেক ডিটেকশন চোচে সে সিরকাল তান পো চোচে লংলাপ জাস ফেল তো তেনো তেনা চোলা মিমাংস গোলনা রং রাই বায়োমেট্রিক কনস্কিপ তে বর্ষেস তং নামস্তক চানি লগ ইন চোখান গুনি কাশং জাতে যুকশেস ইয়াং পেনে তং ডেল তে কাজুক শিগিলা সিস কোলং এস এম এস তং ইমেল ইংকান গুলনা জিক সিন দুকচে লা খাদাস ফেল তো তেনো শ্যাম জংসপন কুঞ্জেস ডোলমে খালসে জিন্দা চুংিস পে লোপটে নিউজ লেটার এডিশন তংপো চোচেসি ওদাংসি তামকা টোলা জাতেনক ইতুস এস পি এজাজ মালিক আর এন বি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আনোয়ার খান তং চেনং লাসকুং সোসেস পনবো গুনং থুসা জাতেনক জাজ কুয়েস কাপ সংসা সালিন জিক তং জংসপন কুঞ্জেস সংমো তং এস পি এজাজ মালিক নিসকে চাম Sumri gista layer gas tang chestang sil ches DJs il luxo layer gas tang chesika shet salteno. Yang kung iske lob tokula lobzang po lob chestang, chitoxina lorngan, lobsngan, mixa li razi ches ilman tugzasi lobsngan toxne shang zati juxestang, zemte duxila kadalam stun spelteno. Nime nanga tudo kun laskego garchesi anti rabies ilman tuni las guljik, tudo guspel las kung is ponbogone shulteno. Jarjga de jingi las gulinanga shanking. Pia gechu kyaruga skiko kaxte nok ya anti rabies mantun tangste nok namle laskung is diring ladakh se nasa soses kola namle nasku natsus pel kan nangjin diring ladakh se kak sose nanga charpa tang longjak chani namla loshe si chot jatyo tenok yang ji la tang sacha thonpoi ka khar babshe jang chot jatyo tenok singto patke de talo manga songte yotkan is kola namla tang singto Sonam laskung tang singtok laskung guni lonkung isha da chatyo tenong. Nistong isu tanga tang sarugi second advance estimate nangjin sakyat hektar boom sungya chik tang shtong ngapchu khori nanga singtok khazas badge chatyo tenong. Tebe jaste khazas, sotma, mentok, tiji misse, shing tang manse stontok ayar gya songte tonsket manga chache si rewa ngonchuga chatyo tenong. Ina tang nyampo akashwani leni tana chulton.